0: Meestal klinkt die goed en komt die uit jouw dag voor vandaag, Ujala's horoscoop.
1: You are Ujala Radio.
2: सतीशन नाम का बाबू हॉलैंड में रहने वाला सतीश का नाम है वेक अप शोमैन सबको जगाने वाला
3: you make me wanna
0: enjoy your day now go for it tot een mooie dag dus geniet ervan dat was het dan voor vandaag horoscoop.